আজব দিও খোদে মেন দিও গুলো আসিন হ্যাশট্যাগ সিনে টাকা তো ছগর নিয়ে দর্দ চব এলো জলম দেখে সলাম না দে লোকে আশিকি দল গজে পে বার মাসাদ কুরবান হাওয়ে বেজে দরব তো জলম দে মেরে পিসি চিকিনি গেন ইয়ারে ছোলে লিবেন কোন বিনে কুরবান পরি খাসি ও পর চকলব এলো।

বাজে চলে নিবেন কোন বিনের কুরবান ও পরিখাসি ও পর চকল হাত চারখ পালে কে সে বলে খোদ নেবিনে বুকো।